শ্রোতা বন্ধু, ভারত সরকার শিশু শ্রম বিরোধে বিভিন্ন আইন প্রণয়ন করেছেন। চাইল্ড লেবর প্রোহিবিশন এন্ড রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী শিশুকে বিপজ্জনক কামে নিযুক্ত করা এক অপরাধ। সরকার শিশুমানাই নিঃশুল্ক তথা বাধ্যতামূলক শিক্ষার মধ্য ব্যবস্থা করেছেন। তথাপি কেবল আইন কলে হব না, সমাজের প্রত্যেক লোককে সচেতন হওয়া আবশ্যক। তবে শ্রোতা বন্ধু, সময় অবিরাম গতিরে গতিশীল, এই দেখু না কতবে যে সময় যাই কার্যক্রমের শেষ সীমায় পৌঁছলে তাহা আদৌ বি জনাপড়ুনি। তবে যা পূর্ব আপনার অনুরোধ, কার্যক্রম সম্পর্কিত নিজের মত চিঠি মাধ্যমে আমাকে নিশ্চয় পঠাইবে। চিঠি পঠাইবার আমার ঠিকানাটি হচ্ছে বিকাশ ধারা মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন 769042। পুনে ভেটাইবা আউ এক নূয়া অধ্যায়ের আউ কিছু নূয়া বিষয়বস্তুকে নিয়ে। সেতবে যায় আপনার রেডিও সাথী মধুস্মিতাকে বিদায় দিয়ন্তু। নমস্কার।

পরবর্তী গীত সোনু নিগম এবং মহালক্ষ্মী আয়ারঙ্ কণ্ঠে, গুলজার রচনার শঙ্কর এহসান লয়ঙ্ সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র বন্টি ওর ববলি।

0: ନମସ୍କାର। ଆକାଶବାଣୀ କଟକ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ପଢୁଛନ୍ତି ସରିତା ସାହୁ। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ, 2036 ମସିହା ସୁଦ୍ଧା ବିକଶିତ ଓଡ଼ିଶା ଗଠନର ଲକ୍ଷ୍ୟ ନେଇ ସରକାର ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କାର୍ଯ୍ୟଖସଡ଼ା ପ୍ରସ୍ତୁତ କରି କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି କହିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ 2 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ଭୁବନେଶ୍ୱର ଲୋକସେବା ଭବନଠାରେ ସାମ୍ବାଦିକମାନଙ୍କୁ ସରକାରଙ୍କ ଉପଲବ୍ଧିର ଦେଲେ ବିବରଣୀ। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ହେବ ଲୋକାର୍ପଣ। ଅତିରିକ୍ତ 5 କେଜି ଚାଉଳ ହିତାଧିକାରୀମାନଙ୍କୁ ମାଗଣାରେ ମିଳିବ। ଚଳିତ ନିଟ୍ ପୁନଃ ପରୀକ୍ଷାରେ ପରୀକ୍ଷାର୍ଥୀମାନଙ୍କୁ ଆଉ ଅଧିକ 15 ମିନିଟ୍ ସମୟ ଦେବା ପାଇଁ ସରକାରଙ୍କ ନିଷ୍ପତ୍ତି ଏବଂ ଶିଶୁ ଶ୍ରମିକ ପ୍ରଥାକୁ ରୋକିବା ଏବଂ ଶିଶୁ ଶ୍ରମ ବିରୋଧରେ ସଚେତନତା ଉଦ୍ଦେଶ୍ୟ ନେଇ ଆଜି ପାଳନ କରାଯାଉଛି ବିଶ୍ୱ ଶିଶୁ ଶ୍ରମ ନିରୋଧ ଦିବସ। 2036 ମସିହା ସୁଦ୍ଧା ବିକଶିତ ଓଡ଼ିଶା ଗଠନ ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କାର୍ଯ୍ୟଖସଡ଼ା ପ୍ରସ୍ତୁତ କରି କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ କହିଛନ୍ତି। ରାଜ୍ୟ ବିଜେପି ସରକାରଙ୍କ 2 ବର୍ଷ କାର୍ଯ୍ୟକାଳର ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ଭୁବନେଶ୍ୱର ଲୋକସେବା ଭବନରେ ଆୟୋଜିତ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀକୁ ସମ୍ବୋଧନ କରି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମାଝୀ କହିଛନ୍ତି, ବିଗତ 2 ବର୍ଷ ମଧ୍ୟରେ ରାଜ୍ୟ ସରକାର ଲୋକଙ୍କର ଆସ୍ଥାଭାଜନ ହେବା ସହିତ ସେବା ସମର୍ପଣ ଓ ସୁଶାସନକୁ ପାଥେୟ କରି ରାଜ୍ୟବାସୀଙ୍କ ବିଶ୍ୱାସଭାଜନ ହୋଇପାରିଛି। କୃଷି, ଶିଳ୍ପ, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଆସିଥିବା ବୈପ୍ଲବିକ ପରିବର୍ତ୍ତନ ସରକାରଙ୍କ ବିକାଶମୁଖୀ ଯାତ୍ରାର ପ୍ରମାଣ ଦେଉଛି। ଓଡ଼ିଆ ଅସ୍ମିତାକୁ ଆଧାର କରି ଏକ ସମୃଦ୍ଧ, ସଶକ୍ତ ଓ ପ୍ରଗତିଶୀଳ ଓଡ଼ିଶା ଗଠନ ପାଇଁ ସରକାର ପ୍ରତିଶ୍ରୁତିବଦ୍ଧ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି।
1: ଆଜି ଆମ ସରକାରଙ୍କ 2 ବର୍ଷ ପୂରଣ ହେଉଛି। ଠିକ 2 ବର୍ଷ ପୂର୍ବରୁ ଆଜିର ଦିନରେ ମାନନୀୟ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ଉପସ୍ଥିତିରେ ଆମ ସରକାର ଓଡ଼ିଶାର ଦାୟିତ୍ୱ ଗ୍ରହଣ କରିଥିଲା। 2036 ସୁଦ୍ଧା ସମୃଦ୍ଧ ଓଡ଼ିଶାର ଏହି ଲକ୍ଷ୍ୟ ହାସଲ ଦିଗରେ ମୋଦିଜୀଙ୍କ ନେତୃତ୍ୱରେ କେନ୍ଦ୍ର ସରକାର ଆମକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସହଯୋଗ ଯୋଗାଇ ଦେଇ ଆସୁଛନ୍ତି। ଡବଲ ଇଞ୍ଜିନ୍ ସରକାରର ଡବଲ ଇମ୍ପାକ୍ଟ ଓଡ଼ିଶାର ପ୍ରତ୍ୟେକ ଗାଁ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ସହରରେ ଇଏ ପ୍ରତିଫଳିତ ହେଉଛି।
0: ରାଜ୍ୟ ସରକାର 2 ବର୍ଷ ମଧ୍ୟରେ 121 ନୂଆ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କରିଛନ୍ତି। ପ୍ରତ୍ୟେକ ଗାଁକୁ ମୌଳିକ ସୁବିଧା ପହଞ୍ଚାଇବା ପାଇଁ ସରକାର କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି। ଗାଁରୁ ସହର, କ୍ଷେତରୁ ଶିଳ୍ପ, ଶିକ୍ଷାରୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ, ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ସରକାର ବିକାଶର ନୂଆ ଧାରା ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି। ଏକ ସମୃଦ୍ଧ, ସଶକ୍ତ ଏବଂ ବିକଶିତ ଓଡ଼ିଶା ଗଠନ କରିବାର ଲକ୍ଷ୍ୟ ଓ ସଂକଳ୍ପ ନେଇ ସରକାର ବିକାଶଧାରାକୁ ଆହୁରି ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଜନସାଧାରଣଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି।
1: ତାହେଲେ ମାନନୀୟ ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଜୀଙ୍କର ଦ୍ୱାରା ଯୋଉ ଲକ୍ଷ୍ୟ ରଖାଯାଇ ଯୋଉ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହାତକୁ ନିଆଯାଇଥିବା ଲକ୍ଷ୍ୟପତି ଦିଦି ତିଆରି କରିବା, ସେଥିରେ ଆଜି ଆମ ଓଡ଼ିଶା ସଫଳ କେବଳ ହେଇନାହିଁ, ଭାରତ ବର୍ଷରେ ନିଜର ରାଜ୍ୟମାନଙ୍କ ଭିତରେ ଶ୍ରେଷ୍ଠତା ପ୍ରତିପାଦନ ମଧ୍ୟ ଆଜି କରିପାରିଛି। ଏବଂ ସେଥିପାଇଁ 23,50,000 ଲକ୍ଷ୍ୟପତି ଦିଦି ଆଜି ଆର୍ଥିକ ସ୍ତରରେ ସେମାନଙ୍କୁ ସ୍ୱତନ୍ତ୍ରତା ଦେଇପାରି ଆଜି ସଶକ୍ତ କରିପାରିଛି।
0: ସରକାରଙ୍କ ଏକ ବଡ଼ ସଫଳତା ସ୍ୱରୂପ ସୁଭଦ୍ରା ଯୋଜନା ଅଧୀନରେ 2,60,00,000 ମହିଳାଙ୍କୁ ଆର୍ଥିକ ସ୍ୱାବଲମ୍ବୀ କରିବା ପାଇଁ ସହାୟତା ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ଏହି ସମୟ ଅବଧି ମଧ୍ୟରେ 23,50,000 ଲକ୍ଷ୍ୟପତି ଦିଦି ସୃଷ୍ଟି କରାଯାଇଛି। ରାଜ୍ୟରେ ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷାକୁ ସୁନିଶ୍ଚିତ କରିବା ପାଇଁ ସରକାର ଆଜିଠାରୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା ଆରମ୍ଭ କରୁଛନ୍ତି। ଏହି ଯୋଜନା ଅଧୀନରେ ହିତାଧିକାରୀମାନଙ୍କୁ ଅତିରିକ୍ତ 5 କେଜି ଚାଉଳ ବିନା ମୂଲ୍ୟରେ ପ୍ରଦାନ କରାଯିବ। ରାଜ୍ୟର ଲୋକସଂଖ୍ୟାର 80% ଲୋକଙ୍କୁ ଅତିରିକ୍ତ ଚାଉଳ ପ୍ରଦାନ କରାଯିବ। 2027 ମସିହା ସୁଦ୍ଧା ରାଜ୍ୟର ସମସ୍ତ ଗ୍ରାମକୁ ବିଜୁଳି ସଂଯୋଗ କରିବା ପାଇଁ ସରକାର ଲକ୍ଷ୍ୟ ରଖିଛନ୍ତି। ଗତ 2 ବର୍ଷ ମଧ୍ୟରେ ସରକାର 14,651 ଅଭିଯୋଗ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ସେଗୁଡ଼ିକ ମଧ୍ୟରୁ 95% ଅଭିଯୋଗର ସମାଧାନ ହୋଇଛି। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା, ରାଜ୍ୟସଭା ସାଂସଦ ମନମୋହନ ସାମଲ, ରାଜ୍ୟ ବିଜେପି ପ୍ରଭାରୀ ବିଜୟପାଲ ସିଂ ତୋମାର ଏବଂ ବରିଷ୍ଠ ଅଧିକାରୀମାନେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଅପରାହ୍ନରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଇଡ୍କୋ ପ୍ରଦର୍ଶନୀ ପଡ଼ିଆରେ କେତୋଟି ପ୍ରମୁଖ ପ୍ରକଳ୍ପ ଓ ଯୋଜନାର ଶୁଭାରମ୍ଭ କରିବେ। ଏଥିରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା, ଇନ୍ଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ ମ୍ୟାଥମେଟିକ୍ସଠାରୁ ଇନ୍ଫୋସିଟି ଭାୟା ଏକାମ୍ରକାନନ ରାସ୍ତାର ଉଦ୍ଘାଟନ, 574 କୋଟି ଟଙ୍କାର ଜନାଶ୍ରୟ ଭବନର ଶିଳାନ୍ୟାସ, ରାଜ୍ୟର ଅଙ୍ଗନୱାଡ଼ି କର୍ମୀ, ମହିଳା ସୁପରଭାଇଜର ଓ ବ୍ଲକ ସଂଯୋଜକମାନଙ୍କୁ ସ୍ମାର୍ଟଫୋନ୍ ପ୍ରଦାନ ଏବଂ ସୁଭଦ୍ରା ଶକ୍ତି ସମ୍ବାଦର ଶୁଭାରମ୍ଭ କରିବେ। ଶ୍ରୀ ମାଝୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ରାଜ୍ୟ କ୍ୟାବିନେଟ୍ ବୈଠକ ମଧ୍ୟ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଆପଣମାନେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ দ্বারা পরিচালিত নিট ইউজি পুনঃ পরীক্ষা সময় অবধি 195 মিনিটকু বৃদ্ধি করা যাইছি। নিট পরীক্ষার্থীমানঙ্কু অতিরিক্ত 15 মিনিট সময় মিলিব। আসন্তা 21 তারিখরে হেবাকু থিবা নিট ইউজি পুনঃ পরীক্ষা অপরাহ্ন 2টারু আরম্ভ হই 5টা 15 মিনিট যায় চালিব বলি এনটিএ পক্ষরু কোয়া যাইছি। নিট ইউজি পুনঃ পরীক্ষাকু দৃষ্টি রাখি রাজ্য সরকারঙ্ক পক্ষরু পরীক্ষার্থীমানঙ্ক পাই মাগণা বস সেবার ব্যবস্থা করা যাইছি। বাণিজ্য ও পরিবহন বিভাগ পক্ষরু জারি করা যাইতিবা নির্দেশ অনুযায়ী পরীক্ষার্থীমানে নিজ আডমিট কার্ড দেখাই রাজ্য সড়ক ও পরিবহন নিগমর বসরে মাগণারে যাত্রা করি পারিবে। রাজ্যর 134টি পরীক্ষা কেন্দ্রে মোট 56,983 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে বলে জানাপড়িছে। শিশু শ্রমিক প্রথাকু রোকিবা এবং শিশু শ্রম বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ বিশ্বরে শিশু শ্রম নিরোধ দিবস পালন করা যাচ্ছে। শিশু মানুষ সেমান ন্যায্য অধিকার প্রদান করা এবং সেমান ভবিষ্যতক সুনিশ্চিত করা জনসচেতনতা বৃদ্ধি করা লক্ষ্যে প্রতিবর্ষ আজির দিনের এই দিবস পালন করা যাই থাকে। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে শিশু শ্রমক লাল কার্ড পিলামানঙ্ক পাই ন্যায়পূর্ণ খেলা বয়স্কঙ্ক পাই উপযুক্ত কাম। শিশু শ্রমিক প্রথাকু সম্পূর্ণ রূপে মূলোৎপাটন করিবা পাই বিশ্বব্যাপী সমর্থক মানঙ্কু একত্রিত করিবা হেউচি লাল কার্ড অভিযান। এই অভিযানর মূল লক্ষ্য হেউচি জনে শিশুকু শিখিবা পাই শিক্ষা দেবা উচিত, বাধ্যবাধকতারে শিশুকু রোজগার করিবাকু নুহে। আইএলএ র তথ্য অনুসারে বিশ্বরে প্রায় 160 নিহত শিশু শ্রমিক ভাবে নিয়োজিত অছন্তি। সেমানক মধ্যরু 79 নিহত শিশু শ্রমিক বিপদজনক কার্যরে জড়িত অছন্তি। রাজ্যরে বিভিন্ন স্থানরে এই অবসরে সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা যাইছি। গঞ্জাম জেলা শ্রম বিভাগ পক্ষরু শিশু শ্রমিক নিরাকরণ সম্পর্কিত এক সচেতনতা রথর শুভারম্ভ করা যাইছি। 14 বর্ষরু কম বয়সর শিশুকু কোনসি কামরে নিয়োজিত করিবা এক দণ্ডনীয় অপরাধ এবং 15-18 বর্ষ বয়স্ক কিশোরঙ্কু বিপদসংকুল কামরে নিয়োজিত করিবাকু বারণ করিবার বার্তা নি সচেতনতা রথ জেলার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করুছি। ভদ্রক জেলা প্রশাসন শ্রম বিভাগ পক্ষরু 15 দিনিয়া সচেতনতা অভিযান আরম্ভ হইছি। জেলাপালঙ্ক কার্যালয় পরিসরু শিশু শ্রম নিরাকরণ সম্পর্কিত স্লোগান সহ শোভাযাত্রা এবং এক মোবাইল ভ্যান নগর পরিক্রমা করিথিলা। গজপতি জেলা প্রশাসন ও জেলা শ্রম বিভাগ পক্ষরু পারাখেমুন্ডি স্থিত জেলাপালঙ্ক কার্যালয় পরিসরে সচেতন রথর শুভারম্ভ করা যাইতিলা। শিশু শ্রমিক নিরাকরণ সম্পর্কিত বিভিন্ন আইন এবং পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকু সচেতন করা যাই 14 বর্ষর কম পিলামকু কোনসি কার্যরে নিয়োজিত ন করিবা পাই সচেতনতা বার্তা দিয়া যাইছি। এহা সহিত জেলা প্রশাসন পক্ষরু শিশু শ্রমিক সম্বন্ধিত তথ্য পাইবা পাই নিশুল্ক শ্রমিক সহায়তা হেল্পলাইন নম্বর 1553368 কিংবা 1098 সহিত যোগাযোগ করিবা পাই কোয়া যাইছি। বলাঙ্গীর জেলা প্রশাসন ও জেলা শ্রম বিভাগ পক্ষরু সচেতনতা রথ সহর পরিক্রমা করে 14 বর্ষর কম শিশুকু শ্রমিক ভাবে নিযুক্তি ন করিবা পাই বার্তা দিয়া যাচ্ছে। নুয়াপড়া জেলা প্রশাসন পক্ষরু বিশ্ব শিশু শ্রমিক উচ্ছেদ দিবস অবসরে 5টি সচেতনতা রথকু জেলাপাল শুভারম্ভ করেছেন। শিশু শ্রমিক নিরাকরণ নিয়ে জেলা প্রশাসন পক্ষরু মধ্যে আলোচনা চক্রর আয়োজন করা যাইতিলা। ঢেঙ্কানাল জেলার আজিঠারু 26 তারিখ পর্যন্ত জেলাস্তরীয় শিশু শ্রমিক নিরাকরণ সচেতনতা অভিযান চালিব। জেলা শ্রম বিভাগ পক্ষরু সচেতনতা রথর শুভারম্ভ করা সহিত এক শোভাযাত্রার আয়োজন করা যাইতিলা। গঞ্জাম জেলার পরিগণনা ফর্ম বণ্টন ও ডিজিটাইজেসন কার্য দ্রুতগতি আগে চালিছে। ভূস্তরীয় অধিকারী সুপরভাইজর এবং জনগণনা কার্যের নিয়োজিত অধিকারীমানে 2,96,929 জনক স্বগণনা ফর্ম বণ্টন করেছেন। ওরমাস পক্ষের বৌদ্ধ কৃষি বজারঠার স্বতন্ত্র গাঁ আম্বপসরা আজ উদ্ঘাটিত হয়েছে। জেলাপাল বিভূতিভূষণ নায়ক কার্যক্রমে যোগদি স্থানীয় চাষীমান উৎপাদিত আম্বকু বজার সুবিধা যোগাইবা এবং চাষীঙ্ আয় বৃদ্ধি দিগে এভাবে প্রদর্শনীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন। পাণিপাগ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসন্তা 2-3 দিন মধ্যে ওড়িশা ছুইবার সম্ভাবনা রয়েছে বলে পাণিপাগ বিভাগ পক্ষর অনুমান করা যাইছি। এর প্রভাবে তাপমাত্রা হ্রাস পাইব। আসন্তা কালিঠারু রাজ্যর দক্ষিণ ভাগে আসন্তা 3 দিন ধরে বর্ষা ও পবনর সম্ভাবনা আছে। কালবৈশাখীর প্রভাব কমিবা সহ মৌসুমী প্রবেশ পাই পাগ অনুকূল রয়েছে। রাজ্যর বিভিন্ন স্থানে প্রাক মৌসুমী বর্ষা হচ্ছে। চলিত মাস 16 তারিখ বেলকু মৌসুমী ওড়িশা ছুইবার সম্ভাবনা রয়েছে। মুখ্য সংবাদ পুনি থরে 2036 मसिया सुद्धा विकसित ओडिसा गठनर लक्ष्य नै सरकार एक निर्दिष्ट कार्य खसडा प्रस्तुत करी कार्य करूछंती कहिले मुख्यमंत्री राज्य सरकार को 2 वर्ष पूर्ति अवसर रे भुवनेश्वर लोकसेवा भवन ठारे सांबादिक मानको सरकार को उपलब्धि रे देले विवरणे राज्य सरकार को मुख्यमंत्री अन्नपूर्णा योजना आज संध्यारे एवं लोकार्पण अतिरिक्त 5 केजी चाउल हिताधिकारी मानको मागणारे मिलिबो चलित नीट पुनः परीक्षा रे परीक्षार्थी मानको आउ अधिक 15 मिनिट समय देबा पई सरकार को निष्पत्ति एवं शिशु श्रमिक प्रथा को रोकिबा एवं शिशु श्रम विरोध रे सचेतनता उद्देश्य नै आज पालन करा जाउछि विश्व शिशु श्रम निरोध दिवस आंचलिक संवाद बर्तमान पई इतिके परवर्ती संवाद आपण माने सुनि परिबे संध्या 6:45 मिनिट रे।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তি গীতর কার্যক্রম আরতি। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্র বর্তমান প্রসার করুচু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 422 ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

শ্রোতাবন্ধু, এটি শেষ করুচু আজির ওড়িয়া ছান্দ সঙ্গীতর কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা, সময় বর্তমান সন্ধ্যা 6টা বাজি 20 মিনিট হওয়া যাচ্ছে। এবে শুনন্তু সংস্কৃতরে সংবাদ রিলে করুচু আকাশবাণী দিল্লিরু।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ শেষ হল আজির ওড়িয়া আলবম গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচান আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। এবে শুণন্তু আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর। শুনিপারিবে কিছু সময় মধ্যরে।

শ্রোতাবন্ধু, গীত এবং গজল কার্যক্রমরে আজি শুণিলে জগজিত সিং গাইথিবা কেতগোটি গজল। আপনমানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্ররু। স্টুডিও ঘড়িরে সময় বর্তমান রাতি 10:30। এবে আসন্তু শুণিবা শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমরে আজি পণ্ডিত বিশ্বমোহন ভট্টক দ্বারা পরিবেশিত গিটার বাদন রাগ অহিরি ভৈরব।

শ্রোতা বন্ধু, শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে আজ শুণিলে পণ্ডিত বিশ্বমোহন ভট্ট দ্বারা পরিবেশিত গিটার বাদন। আকাশবাণী রাউরকেলা, সময় বর্তমান রাতে 11টা হওয়া যাচ্ছে। এবে শুণন্তু হিন্দি সম্বাদ রিলে করুছু আকাশবাণী দিল্লি।